0: Hey, we're Babylon Burning and you're listening to Radio Adelaide 101.5 FM, the best music station in town.
1: শ্রোতা বন্ধুরা, আমি রুনা, আছি আলাপ অ্যাডিলেড বাংলা চ্যানেল, রেডিও অ্যাডিলেডের প্রিয় ভারতী চ্যানেলের, এটা 101.5 FM এর রেডিও অ্যাডিলেডের জুলাই মাসের প্রথম বাংলা অনুষ্ঠান। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমি আজকে স্টুডিওতে আপনাদের সাথে আমি পরিচয় করিয়ে দেবো আমার দুই গেস্টে। আমি রুনা এবং আমার গেস্টরা থাকবো আপনাদের সাথে কথায় গানে গল্পে পরবর্তী এক ঘন্টা। আজকের পর্বে আমরা এই পর্বটাকে বলে থাকি ওরে নবীন ওরে আমার কাঁচা, মানে যেখানে আমরা মানে ইয়াংস্টারদের সাথে ডিসকাশন করি, তাদের কি মতামত কোনো একটা পার্টিকুলার টপিক নিয়ে ডিসকাস করি, তাদের ফিডব্যাক, তাদের কি ভালো লাগা, এগুলো নিয়ে কথা বলি। চলুন, তার আগে আজকে আমার গেস্টদের সাথে পরিচয় করে দিই। আমার প্রথম গেস্ট হচ্ছে অ্যানি, ওর হচ্ছে শুভরিনা ভালো নাম। অ্যানিকে আমি ওয়েলকাম জানাচ্ছি। হ্যালো অ্যানি, কেমন আছো?
2: I want to say thank you amake ajke ei radio adelaide er guest nawar jonno. Hopefully sob listeners ra bhalo achen.
1: Thank you Annie, bhalo laglo tomar sathe ektu kotha bole. Ami ekhon amar second guest ke introduce korabo, Sunny Shashwata. Shashwata, tomake ekhane shagoto janai amader studio te. Kemon acho?
3: Kemon acho? Ami Sunny, amar bhalo nam holo Shashwata Bardhi. Ajke ami tomader shonge achi kotha moja korar shonge.
1: Thank you Sunny. থ্যাংক ইউ অ্যানি, আবার একবার ওয়েলকাম জানাচ্ছি আমাদের এই ছোট্ট স্টুডিওতে। আজকে আলাপ অ্যাডিলেডে, মানে প্রিয় ভারতীর আলাপ অ্যাডিলেড বাংলা প্রোগ্রামে 101.5 FM এ। চলো আজকে অ্যানি সানি, আমরা একটা একটা থিম সিলেক্ট করেছি। থিমটা হচ্ছে যে তোমরা আগে যখন আমি তোমাদের সাথে ইনফর্মালি কথা বলছিলাম, তোমরা বললে যে তোমরা কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, মানে ইন্ডিয়ার কলকাতা থেকে মাইগ্রেট করেছিলে। তো আমার মাথায় একটা ভালো একটা থিম এসেছিল। থিমটা এরকম যে আমরা আজকে ডিসকাশনের থিমটা রাখবো যে কলকাতা থেকে ক্যাঙ্গারু কান্ট্রি, হ্যাঁ, কিভাবে এই যে দুটো ওয়ার্ল্ডের মধ্যে তোমরা যে বড় হলে, এটা আজকে আমাদের থিম। চলো আমরা আমাদের যে প্রথম যে মানে পর্বের যে সেগমেন্টটা সেটাতে মুভ অন করবো। তো আমার খুব জানতে ইচ্ছা করবে যে তোমরা তোমাদের যখন ওয়েস্ট বেঙ্গলে কলকাতায় ছিলে, কোনো এরকম কোনো সুন্দর মানে স্মৃতি আছে, মেমারি আছে যেটা তুমি শেয়ার করতে চাও আমাদের দর্শক বন্ধুদের সাথে? অ্যানি, ওভার টু ইউ।
2: স্মৃতি বলতে অনেক অনেক মেমোরিজ আছে। অবভিয়াসলি আমি 10 বছর অবধি থেকেছিলাম ইন্ডিয়াতে কলকাতাতে। তো আমার ফার্স্ট পার্ট অফ প্রাইমারি স্কুল পুরোটাই মনে আছে। আর আমার অবভিয়াসলি ওখানে ফ্যামিলি আছে, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করা, আমার দিম্মা, আমার ঠাম্মা, সবাদের সাথে স্পেন্ড করা টাইমটা মনে আছে। কিন্তু হ্যাঁ, ইটস জাস্ট আ ভেরি ডিফারেন্ট টাইপ অফ লাইফ এখানে আর কলকাতার। সানি ফিলস দ্য সেম ওয়ে টু, কারণ কি ও আর আমি একসাথেই বড় হয়েছি। তো Sunny, what about you?
3: ইন্ডিয়াতে যখন ছিলাম তখন তো অনেক কিছু, আমি যখন ছোট ছিলাম কি 9 বছর অব্দি ছিলাম, তো কম মনে আসছে। শুধুই তোমার 8-7 অথবা 9 বছর এই কথাটা মনে আসে। তখন স্কুলটা ভালোই ছিল, স্কুলে দোস্তুমি করতাম, সেখানে হলের মধ্যে ক্রিকেট খেলা, তোমার ক্লাসরুমের মধ্যে বসে তোমার এই স্মার্ট হোয়াইট বোর্ড গুলো হয় সেইগুলোকে খেলা করা, সাথে তোমার অন্য অন্য গেমস কোর্টিয়ারে প্লে করা, অনেক মনে আসে। কিন্তু যেটা মনে থাকে অনেক যে বাস গুলোতে সেখানে তোমার আমরা আগে গিয়ে ছোট বাচ্চাদের হাত ধরে তাই পিছনে বসতে হবে, সেটা করার জন্য অনেকবার করতাম। পিছনে লাস্ট সিটটা তোমার এই সেক্রেট সিট যেটা বলে সেটা হতো, তো সেটা করতাম। মানে
2: আমার আর আমার বন্ধুরা, আমরা ইয়ার 5 এ ছিলাম, আমার ইয়ার 3 তে ছিল তখন, তো আমাদেরকে আগে বাসে উঠতে দিত না ছোট বাচ্চা আগে। তো আগে ও উঠে গিয়ে একদম স্ট্রেট পেছনে গিয়ে দুটো হাত দিয়ে ইয়ে লাস্ট লাস্ট বাসের সিটটাকে কভার করে রাখবে, যাতে কি দিদি ভাই আর তার বন্ধুরা বসতে পারে আর ওকেও বসতে দেওয়া হবে। তো সেটা ওয়ান অফ দ্য কোর মেমোরিজ ফর শিওর। সো
1: খুব ভালো লাগলো অ্যানি সানি তোমাদের মানে যে গল্প শুনতে শুনতে, এগুলোই ছোট ছোট ছোট ছোট মেমোরি গুলো না কালেকশন রিকালেকশন বলতে পারবো। আচ্ছা একটা কথা আমার মনে ছিল, তুমি তো বললে কথা বলতে বলতে যে তুমি যখন আমরা তুমি মাইগ্রেট করেছো তখন তুমি 9 বছর আর সানি মানে 8 বছর, মানে লেস দ্যান 10 ইয়ার্স ওল্ড। তো এত কম বয়সে তোমরা যখন এখানে এসেছিলে, একটা কথা বলো তো, যেটা আমার মনে হচ্ছিল যে যে প্রথম যখন অস্ট্রেলিয়া আসবে শুনলে বা যখন এসে পৌঁছলে, সেই সময়ের অনুভূতিটা কি, মানে অস্ট্রেলিয়া কেমন কেমন হবে সেই যে একটা ভাবনা, আর যখন এসে পৌঁছলে কেমন লেগেছিল সেই ইনিশিয়াল ডে গুলো, এনি তুমি যদি এগুলোকে একটু স্মৃতি রোমন্থন করো।
2: লোডেড কোয়েশ্চন। তো প্রথমে যখন জানতে পারলাম যে আমরা অস্ট্রেলিয়া মুভ করব, তারপর অ্যাডলেড, আমি অ্যাকচুয়ালি অ্যাডলেডের নাম জীবনে শুনিনি, আমি জানতাম মেলবোর্ন সিডনি, বাট অ্যাডলেড কোথায় আমি ঠিক জানতাম না। তো আই ওয়াজ এ লিটল একটু নার্ভাস মুভ করার আগে। অলসো আই থিঙ্ক ইয়ার ফাইভে আমি ফাইনালি লাইক নিজের প্লেস খুঁজে পাচ্ছিলাম, ইন লাইক লাইক উই ওয়ার জাস্ট অ্যাবাউট টু এন্টার হাই স্কুল, কারণ কি ইন্ডিয়াতে হাই স্কুল স্টার্টস ফ্রম সিক্স, ইয়ার সিক্স। সো আই ওয়াজ অবভিয়াসলি মানে স্যাড টু লিভ আমাদের বন্ধুগুলো, আমার খুব ভালো একটা ফ্রেন্ডশিপ গ্রুপ ছিল, সেটা ছেড়ে আসতে হয়েছে, দিয়ে পুরো একটা নতুন জায়গায় নতুন বন্ধু বানাতে হবে, সেরকম একটু নার্ভাসনেস, সেরকম অ্যান্টিসিপেশন। কিন্তু অবভিয়াসলি অস্ট্রেলিয়া ইজ beautiful country and a khub sundar jayga, ar ashar pore the difference ta bojha jay in terms of, you know, just jayga dekhte, khawar dawar, the weather, everything is very different. So yeah, that was sort of my initial thoughts about ekhane ashar, but I don't know about Sunny.
1: Kono ki emon jinis chilo ani jeta toke khub obak korechilo jokhon prothom ekdom eschilish? ami na tui korei bolchi kichu mok tui mind korbi na.
2: Okay, well, first thing I think of first people of a different color, they came our khub mane that was a shock at first, because amar India the palest person I ever saw was my best friend, and she was like dhoptope shada, but ekhane she puro puri shada dekhe amar, firstly a 10 year old me was a little wow, people there rokom color skin hote pare, rokom color hair, rokom color, you know, eyes hote pare. So first ota dekhe amar khub mone hocche like we were in a movie set, because age shudhu movie tei I've seen white people, you know. But it was definitely an experience. It was a pleasant surprise, I'd say. Also, everything was super kind of cool, neat and clean. Not saying India is not neat and clean, but yeah, that was a very stark difference. Wouldn't you agree?
3: Yeah, I would agree. I mean, ওখানে অনেক ছিল অনেক কিছু জিনিস, কিন্তু এখানে এসে রাস্তাগুলো বিট ক্লিনার, আর সাথে তোমার গাড়িগুলো দেখলাম যে গাড়িতে একটা লেনে তিনটে গাড়ি নেই, শুধু একটাই আছে, তো সেটা দেখে একটাই মনে রাখি। কিন্তু আমি যখন প্রথমে এসেছিলাম ভাবলাম কি বড় দেখে একটা হলিডে এসেছি, দুদিন পরে চলে যাব, কিন্তু দেখলাম যে এক উইক পরে যে কি না এখানে থাকছি, তো এখানে দেখতেই হবে কেমন আছে। স্কুল প্রথম গেছিলাম সেখানে তো কারোর সঙ্গে ম্যাচ করছিল না, কেন কি সবাই সাদা কালো সব কালার আছে, কিন্তু এখানে একটা মানে বন্ধুকে পেয়েছিলাম সে ইন্ডিয়ান, তার সঙ্গে হিন্দিতে কথা বলতাম, সে আমি তো আমার ইংলিশ ভাঙা ছিল তো আমাকে হেল্প করে দিত যখন হেল্প লাগতো। ওইসব ছাড়া ভালোই লেগেছে সবকিছু, নাইস, তোমার সব ট্রিজ গুলো ভালো দেখতে ছিল, তোমার সিনারি গুলো ভালো, আর সাথে যেটা নোটিস করলাম খুবই যে কি লোকেরা খুবই ফ্রেন্ডলি ছিল, সেটা বড় জিনিস।
1: থ্যাংক ইউ সানি, একদম একদম মনের কথাগুলো বললি বল। আচ্ছা শোন, এখন একটা আমরা ছোট্ট গানের ব্রেক নিই কেমন? হ্যাঁ।

0: আসে।
1: আমি পেকে পরে ফিরে এলাম। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন বন্ধু জল, এটা ওপেন ট্রি বায়োস্কোপ অ্যালবাম থেকে। অনুপম রায় ছিলেন সিঙ্গার, বিখ্যাত অনুপম রায়, আর শান্তনু মৈত্রের মিউজিক আর অনিন্দ চ্যাটার্জি লিরিক্স। এবারে আমরা নেক্সট যে আমাদের মানে কথোপকথন চলছিল আমাদের গেস্টের সাথে, অ্যানিয়ার অ্যানির সাথে, আমরা সেটা আবার জারি আবার মানে কন্টিনিউ করব। ব্রেকের আগে আমরা কথা শুনছিলাম ওদের থেকে যে ওরা ওদের যে স্মৃতিচারণ করছিল যে ইনিশিয়াল ডেজ গুলো কেমন ছিল, কোনটা ওদেরকে খুব অবাক করেছিল প্রথম যখন ল্যান্ড করলো অস্ট্রেলিয়াতে, আর মানে ওদের যে ফিলিংসটা। তো আমি সানি একটা একটা পয়েন্ট টাচ করেছে যে মানে স্কুল ডেফিনেটলি ওদের, ওরা যেহেতু প্রাইমারি স্কুলের ইকুইভ্যালেন্ট লেভেলে এসে সেই বয়সে এসে পৌঁছেছে, তো স্কুল ছিল ওদের ফার্স্ট মানে পয়েন্ট অফ কন্ট্যাক্ট। তো আমি অ্যানির থেকে একটুখানি জিজ্ঞেস করবো যে সেই ইনিশিয়াল যে স্কুলের দিনগুলো, মানে ধরো প্রথম দিন যে স্কুলে গেছিলে, সেই যে এক্সপিরিয়েন্স, বন্ধু বানানো, কোনো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার ছিল কিনা, বা এই স্কুলের গল্পগুলো এখানে, এটা একটু আমার শুনতে ইচ্ছা করছে অ্যানি।
2: অনেক কিছু বলার আছে। ফার্স্ট অফ অল ইন টার্মস অফ ফ্রেন্ডলিনেস, হ্যাঁ সত্যি লোকে এখানে খুব ফ্রেন্ডলি, এন্ড ওরা ওয়েলকাম করেছিল আমাদেরকে ওপেন আর্মস দিয়েই। বাট দ্য ফার্স্ট থিং আই অ্যাকচুয়ালি নোটিস স্কুলে আসার পর ইজ জাস্ট লাইক উই ওয়ার আ লট স্মার্টার দ্যান আদার পিপল, বাট ইট ডেফিনেটলি ইট স্কুল কারিকুলামের উপর কমেন্ট এন্ড নট অ্যাবাউট দ্য ইন্টেলিজেন্স অফ রেগুলার অস্ট্রেলিয়ান্স। বাট আমাদের কারিকুলামে আমি ইয়ার ফাইভ এ ট্রিগোনোমেট্রি কোয়াড্রাটিক শিখে এখানে এসে উই ওয়ার লাইক লার্নিং মাল্টিপল times again. I was like a little confused and backed up, but obviously not everything was easy. Je communication bolle in language barrier, even though one of my top subjects is English, or amar shob mane I got A pluses in English after coming here, but the communication was a little ekto difficult chilo, obviously accent er jonno, and I didn't always sound like this. Amar English was very much in an Indian accent, and people also other it took trouble hote je amar fully understand kora. But other than that, it was halloween experience. It's just that again mane bachchader sathe our communication ektukhani problem chilo. I think
1: kota any kota bondhu baniyechile sei initial date e jol ekhon ki tomar mone ache count korte?
2: Well, mone ache only because amar assigned bondhu chilo amaderke jokhon, that's what I mean, it was very accommodating bolte je ora je lonely na hoye jawa ar acknowledge je ami onek dur theke ekhane move korechi. Amader assigned bondhu chilo mane I think it was called like study buddy or just like, you know, pair up buddies. Our assigned bondura amar actually onek effort diye amar sathe bondhuti korar chesta koreche and thekeo chhe onek din. But again, like friendships at a young age, they come and they go, and I ended up making some actual mane bhalo close friendships jotokhon ami Adelaide chilam in only primary school. But I think just with the passage of time, je tomar bondura different stages of life, different stages, you know, ashe jay, ar ami tokhon khub amar Indian বন্ধুদেরকেও মিস করতাম। আই থিঙ্ক যখন আমরা প্রথম ছিলাম এখানে এক বছর দু বছর, আই কেপ্ট ইন কন্টাক্ট উইথ দেম, আই উড কল দেম মানে ইন্ডিয়াতে কনভারসেশন হতো, এন্ড দেন টাইম ডিফারেন্স ওয়াজ আ প্রবলেম টু ইউ। ইয়া
1: সানি, তো তোর কি এক্সপিরিয়েন্স, তুই যদি শেয়ার করিস সেই যে প্রথম দিনগুলো স্কুলের, আর কোন চ্যালেঞ্জ বা ভাষা ল্যাঙ্গুয়েজ?
0: প্রথম যখন স্কুলে এসেছিলাম যেটা শক লাগছে কি প্রিন্সিপাল সব নিজে এসেছিল। আমি যখন কি তোমার সাউথ পয়েন্টে ছিলাম তখন তো প্রিন্সিপালকে দূরে কত একবার এসে দেখেছিলাম যখন ট্রাবলে পড়েছিল। তারপরে শুধু তোমার তোমার মিটিং অথবা বড় বড় অকেশনেই শুধু দেখতাম না। আরে পিটার মানে তোমার কি যে বলে যে এই অস্ট্রেলিয়ার প্রিন্সিপাল নয়, আনলি প্রাইমারি নয়, আমি বলছি সাউথ পয়েন্টে। সাউথ পয়েন্টের প্রিন্সিপাল তো আমার ম্যাগি ওই ওই একটা ছোট থেকে অফিস একদম ভেতরে সেখানেই বসে আছে, সেটাই দেখেছিলাম। কিন্তু এখানে এসে প্রথম দিন যখন স্কুলে এমনি অরিয়েন্টেশনে গেছিলাম, এখানে ভাবে একটা টিচার আসবে কিন্তু প্রিন্সিপাল এসেছিল, তো ওটা ভালো ছিল। প্রিন্সিপাল সব জায়গায় দেখালো সব জিনিসগুলো, ওদের একটা জিনিস ছিল যে ওয়েডনেসডেস করতে না ফ্রাইডে মনে নেই, কিন্তু ওয়েডনেসডেস এ অথবা একটা দিন সেখানে তোমার বেসিক্যালি অনেক জিনিসগুলো বড় রেখে একটা রোপ অথবা অনেক কিছু জিনিস বের করে সেখানে খেলা করতো। সেটা মনে আছে কি যেন নামটা?
2: হ্যাঁ, পপ আপ
0: শেড আর ওরকম কিছু একটা ছিল যেখানে তোমার মানে কি বড় রেখে একটা হুইল ব্যারেল আনবে অথবা অনেক অনেক কিছু মানে কি জিনিসগুলো আনবে, সেটা নিয়ে ছেলেমেয়েরা খেলা করবে, আর সাথে তো নর্মাল স্পোর্টস চলবে ওইসব কিছু, সেই সব মনে ছিল। আর সাথে বন্ধু বানানোর সময় ওই একটাই বন্ধু ছিল যে ওই তোমার ইংলিশ হিন্দি বলে, তার সঙ্গে আলাপ হয়েছিল, সে আমাকে অন্যদের সঙ্গে সঙ্গে ম্যাচ আপ করেছিল, তারপর তোমার পিইতে অনেক বন্ধু হয়েছিল, তখন নাকি আমার এমনি পড়াশোনা অতটাও ভালো ছিলাম না, তো নাকি ইন্ডিয়াতেও ভালো ছিলাম না, এখানে ওটাও ভালো ছিলাম না, তো ওরকমই হয়। কিন্তু আস্তে আস্তে শিখলাম, দেখলাম কি ও এইসব জিনিস ক্লাস ওয়ানে শিখেছে, এটা ফাইভে কেন শিখে, তো একটুখানি ঠিকঠাক ছিলাম। বাট আদার দ্যান দ্যাট ওইসব মেমোরিজ যেখানে অতটা বেশি, কেন অনেকদিন আগে তো তাই যে মনে নেই বেশি। তোমার কি
2: আমরা দুজনেই প্রবলি ইন্ডিয়াতে সাম টর্প সাম সর্ট অফ ওরকম করেছি স্পোর্টস বা কিছু।
1: আমি জানি পুরো এই যে ফিলিংসটা,
2: যখন আমরা যে ছোটবেলার হাউসে যে বড় হয়েছি, আমাদের তিনতলার একটা বাড়ি আমাদের, তখন মনে হতো যে এত বড় বাড়ি, এত ইয়ে, আমরা জানলা ওই সিলে বসে দুজনেই ফিট হয়ে যেতে পারতাম, ওখানেই খেলতে পারতাম। কিন্তু এখন গিয়ে মনে হয় ওয়াও, আমরা কতটা ছোট ছিলাম তখন, তো মানে সাইজ এন্ড সাবজেক্টিভ ইজ লাইক ইউ নো ভেরি ডিফারেন্ট। বাট আমাদের
0: হ্যাঁ মনে হয় যে যখন বাড়ি যাই কলকাতায়, সেখানে ছাদে একটা ছোট একটা সিঁড়ি ছিল, আমি যখন ছোট ছিলাম ভাবতাম কি ওই সিঁড়িটা 400 ফুট উপরে, সিঁড়ি নয় মানে তোমার একটা লেজ যেটা বলে, হ্যাঁ ওইটা তোমার একটা কি যা বলে একটা ওই ছাদে ওটা কাভার করে রেখেছি, তো ওটা একটা স্ট্যান্ড এর মতো, আমি বোঝা যাচ্ছি নামটা কি, কিন্তু ওটা ছোট ছিলাম যখন নাকি 40 মিটার স্টক, কিন্তু এখন গিয়ে দেখি মনে হচ্ছে 1 ফুট। তো বেশি গিয়ে ছোট যখন ছিলাম তখন সবকিছু তো বড় লাগতো, তুমি তো ছোট তাই যে সবকিছু বড়, কিন্তু এখন গিয়ে মনে হয় যে কি সবকিছু এত ছোট কি করে হলো।
2: The world seems big when you're small,
1: একদম ঠিক বলেছিস এনি, একদম ঠিক বলেছিস সানি। মানে ওভারঅল তোদের যে এই যে ট্রানজিশনটা মানে স্কুলে বিটুইন ধর যে সব পয়েন্টস কলকাতায় আর এখানে অস্ট্রেলিয়াতে, যে এসে ওই সানি বললো না যে পিটার মানে প্রিন্সিপাল নিজে এসে হ্যালো বললো, এটা কত ডিস্টিংক্টলি
0: ডিফারেন্ট জিনিস হয়। তুমি কি তোমার অস্ট্রেলিয়ায় কোনো ছাদে কোনো কিছু পি হতো না, গ্রাউন্ডে হতো, হ্যাঁ সে ছাদ নেই, ওদের মানে কি পারবলা মানে কি ব্যালকনি আছে কিন্তু ছাদ নেই।
2: ইন্ডিয়াতে মানে তিনতলা মানে ছাদ, ছাদে গিয়ে উঠে at least there's very much স্মৃতি of আমাদের কি বলে ছাদে পি করা, ছাদে সোয়েট আউট করা, ছাদে গিয়ে আমার মনে আছে দিমার সাথে আমরা মানে উইন্টার এ মাদুর, মাদুর আমি জানি না আপনারা জানবেন মাদুর কি, মানে কি তোমার স্ট্রস দিয়ে বানানো সেখানে বসে আমরা রোদ পোহাতাম আর কমলা লেবু খেতাম, সেটা একটা কোর মেমোরি আমার মনে আছে। কিন্তু এখানে সেটা করা ঠিক যাবে না unless আমরা কি করে ছাদ বানাতে পারি এখানে রুফটপে, but you know differences we've gotten a little diverted from school topics.
1: No, absolutely fine, কোনো ডাইভারশন নয়, এগুলো নিয়েই তো আজকে ডিসকাশনে আমাদের মানে কন্টিনিউটি হচ্ছে। আমরা অনেক একটু কিছুক্ষণ কথা বলতে বলতে ফোন করছি প্রোগ্রামের আর একটু মেইন কোর এর দিকে, চল এখন একটা ছোট্ট আরেকটা গান শুনে নেওয়া যাক, কি বলিস? হ্যাঁ ছোট একটা খুব ইউজফুল টাইপের একটা গান শুনে নেওয়া যাক, তারপরে গানের ব্রেকের পরে আবার আমরা ফিরে আসবো।

0: আপনারা শুনলেন, আমাকে আমার মতো থাকতে দাও। আবার সেই অনুপম রায়, আমাদের পপুলার সিঙ্গার, আর এটা ছিল মুভি অটোগ্রাফ থেকে। আশা করি গানটা খুব ভালো লেগেছে। অ্যানি, গানের সম্বন্ধে তুই কি তোর কোনো স্মৃতি আছে? মনে আছে যে সানি এই আমাকে আমার মতো থাকতে দাও গানটা ছোটবেলা করতো? তুই তুই কিছু একটা সেই ফানি মোমেন্ট কিছু বলতে চাস?
1: বলতে চাই, বাট আমার মনে হয় না ও আমাকে বলতে দিতে চায়, কারণ কি হি হ্যাড আ ভেরি কি বলে ইউনিক ওয়ে অফ expressing himself with the song. It was a very good expression. Amader shobar fondly mone ache eta, but the way he would go about the song is very like very direct. Eta amar song e kemon kore jay, it's like amake amar moto thakte dao, ami nijeke nijer moto guchhiye niyechi. But he was very literal about it. Amake amar moto thakte dao, ami nijeke nijer moto guchhiye ni, jeta chilo na sheta na thak. And we all were very like moved by his directness about this. Like, would you mind like
2: I couldn't recreate that. It was just, I don't even know why I liked that song. It was something that
1: something resonated to bhetore about that song.
2: I don't know why it resonated.
1: Yeah,
2: it was just a song. I was a dumb child.
1: It's not about a dumb child.
2: I mean, the song was, I don't even remember what the song was actually talking about, but I guess I was literally, I thought like, oh, you know, that song sounds cool, let me say it. I can actually sing. Turns out I can't sing. I'm trying to. So, you know, it is what it is.
1: No, you were very good at singing it. It's just you were not singing at all. You would, every time you would like start just talking and be like, I'm okay, I'm able to talk to them.
2: I just want to know, like, favorite songs, you know? I don't know, maybe it was favorite because it was like Dave was in the movie.
1: Dave,
2: he was the one like singing it. I thought in India to the Amrita Maiki, Akone Samai, Ryan Reynolds, or Tomai Maiki, Tomai Rock, or Kevin Hart, or Dave Kita Jantam. So Dave gave one, actually. Dave Kit Jantam, though. Amrita Maiki gets it. Amadeji uncle Chido, say Tomai produce, I mean Chilo, Ache, sorry. Say producer Chido. So সেই মুভিটা এসেছিল তোমার চাঁদের পাহাড়, সেখানে আমরা মানে ফার্স্ট নাইট টিকিট পেয়েছি, ফার্স্ট নাইট
1: প্রিমিয়ার শো টিকিট,
2: প্রিমিয়ার শো টিকিট।
1: কার পাশে বসে তুই সেই মুভিটা দেখেছিলিস? ডু ইউ রিমেম্বার?
2: ওই তো বচ্চন,
1: ফেলুদা।
2: ও ফেলুদা সঙ্গে, হ্যাঁ ফেলুদা সঙ্গে। কি যেন নামটা,
1: ফেলুদা
2: সব্যসাচী।
1: লিটারালি আমরা বসে আছি, আমাদের সিটে বসেছি। ফাইনালি দিস ইজ সাউন্ডস লাইক আ লিটল বিট অফ ব্র্যাগ, বাট আমরা প্রিমিয়ারে বসেছি একদম লাস্টের সিটে। এন্ড দেন সানি তার পাশে যে বসে আছে, লাইক আননোন, আই মিন আমার কাছে আননোন বিকজ আই কুডন্ট সি দ্য পারসন, আমরা মানে লেগস এর উপরে অব্দিও রিচ করছি না, এত স্মল আমরা তখন ছিলাম, বাট উইভ গট মেমোরিজ ফ্রম দেব এন্ড আবির এন্ড সবসাচী।
0: খুব সুন্দর লাগছিল অ্যানিসানি কথা বলতে বলতে, তোদের কথা শুনতে শুনতে। একদম এই যে কালচারাল আসপেক্ট গুলো তোরা বললি মুভি মুভির যে স্মৃতি, হ্যাঁ মানে আমাদের তো বাঙালিদের ফেলুদা হচ্ছে একজন মানে নাম করা ডিটেকটিভ, আর সত্যজিৎ রায়ের বানানো এবং প্রথম ফেলুদা মুভিতে অভিনয় করেছিল সৌমিত্র চট্টোপাধ্যায়, তারপরে একটা সব্যসাচী, তারপরে তো আরো অনেকে এসে, আর আবির আমার মনে হয় আর একটা যে মানে ডিটেকটিভ ক্যারেক্টার সেটা প্লে করেছিল। আমরা দেখতে দেখতে দেখ, হ্যাঁ ব্যোমকেশ, আরেকজন আমাদের বিখ্যাত যে
2: ব্যোমকেশ বক্সো, সেটাই নাম
1: ছিল।
2: আমরা ইংলিশটা খুবই ভালো বলতে এবার, কিন্তু এখন বাংলাতে একটুখানি ভাঙা বলছি।
0: আর ভাষা তো চিরকালই তোদের ভেতরে আছে, আমি ঠিক বলেছিস। একটা কথা মনে হচ্ছিল এই যে কালচার, আচ্ছা যখন কলকাতা থেকে আসলি এখানে, আচ্ছা তোদের কি কি ধরনের খাবার বা কি কি কোন স্পেশাল জিনিস কিছু মিস করতিস? হয় না
2: ফুচকা, যেটা একটা তোমার বুড়ো আঙুল দিয়ে ছামিয়ে করে একটা মানে খুবই অখাদ্য দেখে আলু নিয়ে সে ঢুকিয়ে ওটাকে পানিপুরিতে দিয়ে কত না হাত দিয়ে করেছে সেটা জানি, কিন্তু টেস্টটা মানে একদম ব্যাপক ছিল। আর সাথে তোমার যেটা আরেকটা ছিল রসগোল্লা
1: রসগোল্লা তো এখানেও পাওয়া যায় বাট ইয়ে থেকে স্কুল থেকে ফেরার সময় একটা রাস্তায় পড়তো একটা না অনেকগুলো
2: না না ফেরার সময় নয় যে বাস স্টপ ছিল বাস স্টপের পাশেই ছিল একদম
0: আছে বাট এখানে ফুচকাটা একটু অন্য হ্যাঁ
2: ফুচকা যে টেস্টটা ওই যে স্বাদটা যেটা আছে
1: literal sweets every day our sweets are the shingara the any type of bhaja to shamra ohan theke mane literally proti soptahe ekta supply petam khawar dawar literally to amar ekhane ashar por I think I've reached the maximum load of sweets that I can have in my life so ekhane eshe I'm every time someone offers me sweets I'm like no thank you I'm from kolkata I've had enough thank you
0: khawarer kotha gulo shunlam toder amar mone hoy tora ekta jinis miss korechis ki bolto egg roll ওখানে যে ফ্রেশ বা বানানো একদম সেটা এখানে একটু মিস করেছিলিস তাই না
2: এখানে যেটা আছে সেটা মোমো নয় জাপান অথবা কোরিয়া ওইখান থেকে মোমো তোমার নেপাল থেকে আসে বিগ বাজারের পাশে
1: নয়
2: ভাবতে আমার মনে আছে আরেকটা যে তোমার এই বড় একটা গাছ ছিল না সেটার নামটা কি ভুলে গেছি যেখানে তোমার কি ট্যাক্সি অথবা অটো অথবা বাস আসতো মেইন রোড প্রিটি মাছ
0: খাবারের পরে একটা জিনিস আমার মনে জিজ্ঞেস করতে খুব ইচ্ছা করছে যে তোরা কালচারাল পার্ট তাই না দুর্গাপুজো তারপরে ধর যে আমাদের যে দীপাবলি হ্যাঁ মানে যে যখন এই বাজি লাইটিং এগুলো সেটা সেটা হোলি সেই সেই মানে আমাদের যে ফেস্টিভ্যাল গুলো তোরা কিরকম মিস করিস তুই যদি শুরু করিস
1: আমাদের একটা মানে কালচার বলতে কালচার যাদের সাথে আছো সেখানেই তুমি কালচার মানতে পারো তো আমরা এখানেও যেমন আমাদের বাঙালি কমিউনিটি থেকে আমরা কন্টিনিউ করে যাই ওই ট্রেডিশনস গুলো সেরকম আমরা যখন ইন্ডিয়াতে থাকতাম আমাদের ছোট একটা গ্রুপ ছিল যেটা হচ্ছে আমাদের প্রতিবেশী তো আমাদের অনেকগুলো দিদিরা ছিল আর ওদের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স এর যেখানে গ্যারাজ ছিল সেখানে আমরা হোলি দিওয়ালি লাইক রথ রথ টানা সবকিছু ওদের ওখানে একসাথে একটা গ্রুপ হিসাবে সেলিব্রেট করেছি আমরা তো সেটাই আমাদের খুব মিস করতাম যখন প্রথমে এখানে এসেছি এখন সবাই বড় হয়ে গেছে অবভিয়াসলি কিন্তু ওই মেমোরিজ গুলো মানে ওদের সাথে টাইম স্পেন্ড করা সব যে কোনো ইভেন্ট হলেই একজনের বার্থে জাস্ট কাম ওভার ইউ নো
2: একদম পাশে পাঁচ মিনিটের হাতের মধ্যেই একটা মাঠ থাকতো দুটো মাছ ওখানে আমরা ভাবলাম কি আমরা ট্রেজার আইল্যান্ড মাঝখানে একটা বড় একটা হিলের মতন ছিল সেখানে উঠে আমরা ট্রেজার আইল্যান্ড বলতাম ওটাকে কিন্তু যেটা ভাবে আমি এটা ব্রট আপ করলাম সেটা হলো যে কি পাশে যে মাঠটা সে ফুটবল মাঠ ছিল সকাল যারা মানে আমরা ইন্ডিয়া নাকি ওয়েস্টবেঙ্গলে বলতাম ফুটবল সকালকে এনিহু কিন্তু ওই মাঠে তোমার দুর্গাপুজো হতো এখানে নাকি তুমি একটা হল বুক করে সেখানে দুর্গাপুজো করো সেখানে নাকি ইন্ডিয়াতে তোমার কিছু প্যান্ডেল বানিয়ে সেখানে দুর্গাপুজো করা হয় আর তুমি দুর্গাপুজো আসতে আসতে তুমি দেখছো এই প্যান্ডেল গুলো বানাচ্ছে ব্যাম্বু দিয়ে ওসব দিয়ে সেটা অন্য একটা মজা এখানে নাকি একটা জিনিস আমি মিস করি অনেকগুলো তোমার ফায়ারওয়ার্কস পাঠানো এখানে অতটা নাকি হয় না কেন কি রুলস আর রেগুলেশন এর জন্য কিন্তু ইন্ডিয়াতে সব নাকি সব থেকে বড় বড় পাতাকে গুলো
1: এখানে যদি তুমি এখন কার সাউন্ড শোনো মানে হর্ন I get startled and I'm just like oh my god I have forgotten my roots
0: chal ekhon kotha bolte bolte amra mone holo ekta ganer break nibo ha chal gan shur ganer pore abar fire aschi

ব্রেকে পরে ফিরে এলাম। আপনারা শুনছেন 101.5 FM এ রেডিও অ্যাডিলেড এর প্রিয়ভারতী চ্যানেলের বাংলা প্রোগ্রাম আলাপ অ্যাডিলেড। আমি রুনা, আর আমার সাথে আমার গেস্টরা আছে অ্যানি আর সানি। আপনারা এতক্ষণ শুনলেন তোমাকে চাই, কবির সুমনের বিখ্যাত গান। এটা অ্যালবাম আর মিউজিক আর লিরিক্স দুটোই কবির সুমনের। আচ্ছা শোন, এখন আমরা প্রোগ্রামের একটা একটু একটা ফিলোসফিক্যাল একটা ব্যাপার নিয়ে আমার মনে হচ্ছে একটুখানি জিজ্ঞেস করে দেখি তোদের সাথে।

0: বাড়িতে পড়ছিস, এই যে ওর জার্নিটা, এর ভেতরে তোর কি কখনো মনে হয়েছে যে আমি তো বাঙালি ছিলাম, এখন আমি অজি হয়েছি? এই যে একটা আইডেন্টিটি ক্রাইসিস বা চেঞ্জ, এটা কিরকম মানে তুই এক্সপ্লেইন করতে চাস?
1: আই ফিল লাইক আইডেন্টিটি একটা জিনিস যেটা তুমি ছোটবেলা থেকেই তোমাকে ফিগার আউট করতে হয়, সেটা সবার জন্যই ডিফারেন্ট ডিফারেন্ট একটা জার্নি যায়। কিন্তু ছোটবেলা যখন আমার আইডেন্টিটি ক্রাইসিস অফ টিনেজারহুড, যে মানে আমি এখানে আছি কিন্তু আমি বাঙালি, কিন্তু আমি এখন অস্ট্রেলিয়ান হচ্ছি, জাস্ট আ কনফিউশন। কিন্তু এখন আমি যতই বড় হচ্ছি তত বুঝতে পারি যে ইটস নট লাইক অ্যান ইদার অর সিচুয়েশন, যে মানে তুমি ইদার বাঙালি নাহলে ইদার অজ, এরকম নয়। আর আমি অনেকজনকে জানি যারা they would identify as both, including myself. I think even though my passport says I'm Australian, my blood is Indian. So I'm a mix of two cultures. And I think oita ami khubi experience kore when I return back to India. Because obviously I think Australia hon amar home hoye geche, kintu je birthplace er je significance ta seta India te ferot galei bojha jay, especially with my family and you know relatives and just the welcoming nature of India যেটা খুব মানে এক্সপিরিয়েন্স করি। আর যখন আমি ফেরত যাই, আই ফিল লাইক লোকে আমি জানি না একটুখানি বেশি ডিফারেন্টলি ট্রিট করে, অ্যাজ ইফ আমরা ইংলিশ ম্যান হয়ে গেছি সামহাও। মানে আমি বাংলায় যদি ওদের সাথে কথা বলতে চাই তাহলে ওরা বাংলায় কথা বলবে না, ওরা ইংলিশে ট্রাই করবে। হ্যাঁ,
2: তুমি মনে আছে আমরা একটা ওয়েডিং এ গেছিলাম, সেই ওয়েডিং এ আমাদেরকে নাকি they were pulling us around, like you know, come here আমরা একটা নাকি নিয়ে যাচ্ছে যে এই জায়গায় এর সঙ্গে কথা বলে ইংলিশ বলে, আমরা বলছি ইংলিশ আছে, আমরা নাকি একটা নাকি কি যা বলে টুরিস্ট না, জুতে যাবো না, একটা আমার অ্যানিমেল কে দেখছো, আমরা ওরকমই হয়ে গেছি। আর একটা বলতে চাইছিলাম যে কি আপনারা দেখেছেন মুভিতে, কিন্তু একটা মুভি যেটা মনে পড়ে যখন এই আইডেন্টিটি, সেটা হলো কাংফু প্যান্ডা 3। এবার শোনো কেন বললাম, কাংফু প্যান্ডা 3-তে যেটা প্লট ছিল যে কি পো যে মেন ক্যারেক্টার, সে ভাবছে কি সে একটা টিচার না একটা মাইকে একটা ওয়ারিয়ার না একটা মাইকে একটা সন অফ এ গুস আর সন অফ এ প্যান্ডা অর দি লাইক আলটিমেট ওয়ারিয়ার। ও তখন লাস্ট একটা জিনিস বলছে যে কি am I a son of a geese, am I a son of a panda, am I the dragon warrior, am I a student, am I a teacher, turns out I'm all of them। এটাই যে এখন মনে পড়ে যে কি আমরা ওরকম না, ডিস্টিংশন নয় যে কি বাঙালি না অস্ট্রেলিয়ান, ওরকম হয় না। কেন কি এই অস্ট্রেলিয়া এটাই তো জিনিস যেটা আমাকে খুবই বিউটিফুল যে কি এরকম মাল্টি কালচারাল, তুমি একজনকে আমাকে মিট করতে হয় যে দেখে মনে হয় যে কি অজি, কিন্তু টার্নস আউট হি ইজ ফ্রম ফ্রান্স অর সামথিং, অথবা একজনকে মিট করে ভাবে কি ও সে তো বাঙালি না, সে দে ফ্রম আমেরিকা। এই যে mixture of culture সেটাই তো একটা জিনিস, কারণ কি আমি ভাবি যে কি আমি অস্ট্রেলিয়ান, কিন্তু আমি আই স্টিল লাভ ইউ নো দ্য নয়েজ এন্ড হোয়াট নট, আই স্টিল লাভ বলিউড মিউজিক অ্যাজ মাচ অ্যাজ আই ডু ইংলিশ মিউজিক। আর যেই কালচার এখানে আছে সাথে ওই কালচার, আই ওয়ান্ট মাই ফ্রেন্ডস টু এক্সপিরিয়েন্স দ্যাট, ওইটাই যেটা মনে হয় যে আইডেন্টিটি, ইউর মিক্স অফ ইট, ইউর নট ওয়ান অর দি আদার।
0: একদম একদম ঠিক ভাবে বলেছিস অ্যানিস। অ্যানিস, এই যে মনে কর সাপোর্ট সিস্টেম, যখন এখানে তোরা আসলি স্কুলে কিছু যে সাপোর্ট সিস্টেম থাকে, টিচার, কাউন্সিলর, তারপর ধর এই যে বাঙালি যে আমাদের যে কমিউনিটি ইটসেলফ, আর ওভারঅল ব্রডার যে অস্ট্রেলিয়াতে কি ধরনের সাপোর্ট সিস্টেম তোরা পেয়েছিলিস যেটা তোরা ভাবিস যে মানে গ্ল্যাড হোস যে হ্যাঁ থ্যাংকস এটা ছিল?
2: প্রথম জিনিস আমি অনেকবার বলে এসেছি যে কি যারা ইন্ডিয়ান হিন্দি বইতে, আমি তো ভাঙা হিন্দি তোমার টিভি দেখে সেটা বলতে পারি, তাহলে ও বুঝতে পারে আমি কি বলতে চাই, ও অন্যদেরকে কনভে করতে পারে, সেটা ছিল। আর পরে যেটা এসেছে যে কি হলো তোমার স্কুলেই আছে লোকেরা, তারা আমার বেঙ্গলি বুঝতে পারে না, কিন্তু এখন আমি ইংলিশ ভালো বলতে পারি, ওরা আমাকেও বুঝতে পারে। কিন্তু যেটা ফাইনাল যে সাপোর্ট সিস্টেমটা ছিল সেটা ওই কমিউনিটিটা, সেটা ওই তোমার এখন যে বাঙালি কমিউনিটি, তারা they make you feel like you're back at home, they don't make you feel like you're in a foreign country, they make you feel like you're back in India eating the fuchkas, eating the rasgullas, everything like that. They also feel homesick, they want that piece of India to be here also, so that you never feel alone in that space. Oi tai holo support system ta akono kotha bolte hoy na, oi jagai thakle sob problem chole jay.
1: I agree, yeah. So another I guess support system are each other in a way, je amra bangalira je amader somehow je kono function e jao we somehow spot each other every time, literally kichu din age we went to a restaurant and

0: people just heard us talking amongst each other, and they assumed we were from Bangladesh because they're like, oh, Indian, and you know, we just somehow gravitate towards each other. And আমাদের বাঙালি, দের আর ইন্ডিয়ান, দের এটা একটা মানে স্ট্রেংথ আছে, উইচ শুড ডেফিনেটলি বি অ্যাপ্রিশিয়েটেড, যে আমরা নিজেদেরকে খুঁজে পেতে পারি, নো ম্যাটার উইচ পার্ট অফ দ্য ওয়ার্ল্ড উই আর ইন, অ্যান্ড বি ইচ বি দের ফর ইচ
1: একটা কিছু জিনিস কমন আছে, যে কি আমাদের মধ্যে, যে কি ভারত আমাদের মাতৃভূমি, সেটা ঠিক বলেছি, যে আমাদের যে লাভটা সেটার জন্য, ওইসব কালচার, ওইসব নিউয়েন্সের জন্য, সেইটাই অ্যাকচুয়াল ক্লোজ আনে সেইসব জিনিস। ইটস জাস্ট ইট মেক্স আ সার্কেল, ইট মেক্স এ কমিউনিটি ওয়ে ইউ ফিল প্রোটেক্টেড, ওয়ে ইউ ফিল লাইক ইউ ক্যান এক্সপ্রেস ইয়োর থটস অ্যান্ড আইডিয়া অ্যান্ড আইডেন্টিফাই, ওকে অ্যাম আই ইন্ডিয়ান, ইয়েস আই অ্যাম। ওইটাই ছিল কমিউনিটি, যে কি তুমি এখানে নতুন দেশে এসে ভাবছি কি আমার ইন্ডিয়ান, আমার দেশ, নো ইউ ইন্ডিয়ান বাট অলসো সেম টাইম অস্ট্রেলিয়ান।
0: And that's not to say just Australian people, they also don't appreciate the culture. They, everyone I've asked, every time they're like, oh, you're Indian? I love Indian food. Yeah, everyone loves Indian food. And also, যাদেরকেই আমি আমার কালচার শেয়ার করছি আমাদের সাথে, আমার বন্ধুরা মাঝে মাঝে আমার সাথে দুর্গাপুজোতে আসতো, আমি তাদের জন্য ড্রেসেস ওদের লেন্ড করতাম, এন্ড দে লুক সো প্রিটি, এন্ড ইউ নো ইটস জাস্ট ওরা অলসো দেয়ার ফ্রম ডিফারেন্ট কালচার্স এন্ড দে শেয়ার দেয়ার কালচার উইথ মি অ্যাজ ওয়েল। ইটস জাস্ট দ্যাটস দ্য বিউটি অফ এখানে অস্ট্রেলিয়াতে থাকার। আই ফিল লাইক অন্য কোনো জায়গায় থাকলে দে হ্যাভ আ প্রবলেম এট দেয়ার ওন কালচার, বাট অস্ট্রেলিয়াস কালচার ইজ জাস্ট আ মেল্টিং পট অফ এভরি কালচার কম্বাইন্ড, এন্ড দ্যাটস দ্য বিউটিফুল থিং অ্যাবাউট অস্ট্রেলিয়া। অ্যান্ড
2: খুব এত সুন্দর করে বললি, এক্সপ্লেন করলি আনি আসানি, মানে আমার শুনতে শুনতে সত্যি সত্যি আমার খুবই খুবই ভালো লাগছিল। আর এই সাপোর্ট সিস্টেম সত্যি, আমাদের যে বাঙালি কমিউনিটি অ্যারাউন্ডে, এরা কখনো ফিলই করতে দেয় না বল, যে আমরা যে মানে অ্যালোন। এবারে চল একটা ছোট্ট একটা গানের ব্রেক নিই, আর এই এই গানটি হচ্ছে মানে আমাদের বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত একলা চলো রে, এটা মুভি কাহানি থেকে, আর এটা আমাদের পপুলার অমিতাভ বচ্চন গেয়েছে আর মিউজিক দিয়েছে বিশাল শেখর। আশা করি আপনাদের গানটা ভালো লাগবে।

0: ফিরে এলাম গানের ব্রেকের পরে। আমরা কথা বলছিলাম যে কলকাতা থেকে ক্যাঙ্গারু আইল্যান্ডে যে ওদের যে মাইগ্রেশন আর যে এক্সপিরিয়েন্স, সেই সেই টপিক নিয়ে। আমার মানে তোরা যে স্কুলের কথা বলেছিলিস, রাইট? তারপরে যে আস্তে আস্তে, আর তারপরে তোদের যে বন্ধু, এখন এখন তো তোদের ইউনি বন্ধু, সেগুলো মোর লোকাল না মোর ইন্টারন্যাশনাল কাইন্ড অফ? আর সেখানে তুই কিভাবে এই যে কালচার, বেঙ্গলি কালচার, সেটাকে কিভাবে কন্টিনিউ করার সেটা হেল্পফুল হয়?
1: আমার মনে হয় যে কি দুজন দুটো সাইড আছে এটাতে। একটা
0: আচ্ছা,
1: ইঞ্জিনিয়ার
0: সরি,
1: সাইড
0: বলো।
1: আছে যে কি আমার সাইডটা, আর একটা মানে কি সাইকোলজি যেটা ওই সাইডটা আছে। তো সাইকোলজি ব্যাপারে কথা বলবো প্রথম, তারপর আমি ইঞ্জিনিয়ার ব্যাপারে কথা বলবো।
0: Another difference is that আমি মেলবোর্নে ইউনিভার্সিটি করেছি, আর ও অ্যাডিলেড ইউনিভার্সিটিতে পড়ছে। সো ডেফিনেটলি অ্যাডিলেড আর মেলবোর্নের মধ্যে কয়েকটা ডিফারেন্সেস আছে, উইচ আই ক্যান টেল ইউ। যেটা আমি বললাম অ্যাবাউট দ্য মাল্টিকালচারালিজম, অ্যাডিলেডে যতটা আছে সেটা প্রবাবলি ট্রিপল ইন মেলবোর্ন। কারণ কি, আমি এখন যদি কাউন্ট করি হাতে, আই ফিল লাইক আই হ্যাভ ভেরি ফিউ হোয়াইট ফ্রেন্ডস কম্পেয়ার্ড টু আমার ইন্টারন্যাশনাল ফ্রেন্ডস, অ্যান্ড দে কাম ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দে আর নট অস্ট্রেলিয়ান সিটিজেন্স ইয়েট, বাট স্টিল তারা অস্ট্রেলিয়ার কালচার আর পিপলদেরকে খুবই অ্যাপ্রিসিয়েট করে, অ্যান্ড যেমন ওদের কালচারকেও আমরা অ্যাপ্রিসিয়েট করি ওরকম। ইউনিভার্সিটি লাইফ, আই এম নট রিয়েলি শিওর যেটা ইন্ডিয়ার থেকে কতটা ডিফারেন্ট হবে, কারণ কি আমরা ইন্ডিয়ার ইউনিভার্সিটি লাইফ খুব এক্সপিরিয়েন্স করিনি। এখানে ওরকম অতটা প্রেশার যেমন থাকে, মানে টু এক্সেল, টু জাস্ট বি দ্য বেস্ট, আমি অতটাও নেই। ইটস মোর জাস্ট লাইক লার্নিং হোয়াট ইজ রাইট ফর ইউ অ্যান্ড ইয়ার ফিউচার। আর এখানে সত্যিকার অনেক বেশি অপরচুনিটিস অ্যান্ড ডাইভার্স পাথস আছে, আর সেটার জন্য আমি খুবই গ্রেটফুল। কিন্তু
2: সানি কি বলতে চাস, ইঞ্জিনিয়ারিং?
1: ইঞ্জিনিয়ারিং টা আমি জানি না, এখানে ইঞ্জিনিয়ারিং যেটা আমি বুঝলাম, ইঞ্জিনিয়ারিং এ তোমার সবাইরা একসঙ্গেই সাফার করছে। কেন কি ইঞ্জিনিয়ারিং যারা করে তারা জানে কেমন মানে কি ওটা চুল টানার মতন স্ট্রেসফুল, ঠিক আছে? তো এখানে যেটা দেখলাম ইউনিভার্সিটি কালচার হলো, এখানে অনেক ভীষণ বড় ড্রিঙ্কিং কালচার আছে, সেইটা এখানে ওরা রিলিজিয়াসলি নাই। তুমি তোমার কোনে কোনে দেখবে কি পাব অথবা বাস অথবা জায়গায় আছে। আর এখানে ইভেন ওয়ার্ল্ড ফেমাস ওয়াইনারিস আছে, ওয়াইনে ওয়াইন যে কেউ বানায় তারা মানে কি সব দেশে যেটা সেল করে। ইন্ডিয়াতে অতটা ওরকম এই ড্রিঙ্কিং কালচার নেই, কিন্তু এখানে আছে অনেকটাই। আরেকটা বলতে চাই যে ইউনিভার্সিটি লাইফ যেটা হলো, যে ইউনিভার্সিটি লাইফ ইট ফিলস মোর লাইক ইউ আর অ্যাটেন্ডিং এ ক্লাস, যেমন স্কুলে তুমি যাও সেরকমই। ইন্ডিয়াতে যেমন শুনেছি যে কি বোর্ডিং স্কুলে, মানে কি তুমি ওখানে গিয়ে একটা বোর্ডিং জায়গায় গিয়ে থাকো, আর সেখানে তোমার মানে কি ওই যে রুমস আছে সেখানে তুমি সবাই বন্ধু হয়ে একসঙ্গে আছো। এখানে অতটা নেই, তুমি ক্লাসে যাও তারপর আবার বাড়ি ফিরে আসো।
0: এখানে নেই বিকজ ইউ আর ইন অ্যাডিলেড, মেলবোর্ন ইজ প্রিটি কমন টু লিভ ইন দ্য ডরমিটরিজ, এন্ড আমাদের বন্ধু মেঘা অ্যাকচুয়ালি এখন একটা ডরমিটরিতে লিভ করছে।
2: থ্যাংক ইউ অ্যানি, থ্যাংক ইউ সানি। আমরা মানে প্রোগ্রামের একদম শেষের দিকে প্রায় চলে এসেছি বন্ধুরা, এবারে বিদায় নিতে হবে। আর এই আমরা আবার আসবো নেক্সট মান্থে, ততক্ষণ খুব ভালো থাকবেন, ভালো কাটাবেন। আমি যেতে যেতে এই গানটা আজকে শোনাবো, মন মাঝি রে, অরিজিৎ সিং এর গাওয়া বাংলা গান, নেওয়া হয়েছে মুভি বস বেঙ্গলি থেকে, শুভ বিগ্রহ।